গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কছে উথালে সুনেরা বাসা বীর মাউরি করসা বিতরে আগল ছে উথাল ইমরোরা আমরো বেটায় গারাই দিঙে সাইলাং সরি দেউতালে দিবানে বকে বানাই পানে ও কি সাইলাঙ্গাই সরে দেউতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাকি রে রয় বড় কচিন কালি লোগাবার উদয় বাঁচু বাবা বাঁকি রে রয় ভরি কচে মেরো বাবা তিমি নেপাল ভয়ে পানে পাউতে নি খবর দিন কদিন

আমি লাইকা কহামি গাও বেশি মা ভেটবায় ছিনমা লয়া যুগ দিন মা গাও বেশি মা ভেটবায় খেতাইলাই রোপনি হই না ছুপু ছুপু লয়ালি মা মুগি মাস

বসুধন ভগবান কো বসুধন হে রাধা ধূপ সঙ্গে তীব্র রূপ ভগবান কো বসুধন ভগবান কো বসুধন

আমারে লেখা গো পয়ো গীতা বন মই হয় তার সোবরে ডাঙাইরা ল্যায় লাই মোড়াইরা ল্যায় বগাই ল্যায় গে গারা বাসাবে মারে গাই ল্যায় গে গারে মলহালে রাহুল তা করবাই রে গারাই কতি রাম্রো সায় করবাই রে কাটনি লাই সপারা সপা এউড়া মোটো বনে মাইসা শুনে বসা।